শ্রোতাসকলে শুনি আছে পুরনি হিন্দী ছবির গীতর অনুষ্ঠান মধুবন। শুনো আহক মোহাম্মদ রফি আর আশা ভোসলের কণ্ঠত এস এইচ বিহারীর কথারে কাশ্মীর কি কালি ছবির এটি গীত।

নকৰো নকৰো কাকো নিজ হাতে ৰান্ধো কুকতে থাকো মই ভয় নকৰো নকৰো কাকো নিজ হাতে ৰান্ধো কুকতে থাকো মই লাজ নকৰো নকৰো একো হাতী ঘোড়া সব খাও নকও কাকো মই লাজ নকরো নকরো একো হাতী ঘোড়া সব খাও নকও কাকো মই ভয়

মহাভারতে গুয়াহাটির বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লোবলৈ আপুনি আমালৈ হোয়াটসঅ্যাপত মেসেজ করব পাৰে। আমার নম্বর হৈছে 6003166944। প্রচারিত ফোন ইন অনুরোধর গীতর অনুষ্ঠান সুরধ্বনি আর সন্ধ্যা প্রচারিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিল আলোচিত বিষয় সম্পর্ক আপনার মতামত আদি প্রেরণ করবল আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আজিয়ে টুকি থাক। আমার নম্বর হৈছে 6003366944। আপনার সুতরাং আমার যোগাযোগের এক নতুন মাধ্যম হৈছে হোয়াটসঅ্যাপ মেসেজ। আমার নম্বর 6003166944।

0: দিয়ে দেশের পর দারিদ্র দূর করা, নিবনুয় সমস্যা দূর করা, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদির উপরতো বিশেষ গুরুত্ব আরোপ করে। 2007 চনের 25 জুলাইলকে ভারতবর্ষের রাষ্ট্রপতি পদত অধিষ্ঠিত হয়েছিল।
1: ইমান পরে শ্রোতাসকলে APJ আব্দুল কালাম শীর্ষক কথিকাটি শুনিলে।
2: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
3: Our voice gets you heard everywhere.
2: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
3: 6900453528।
2: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।